0: हेलो
1: हेलो
0: हेलो
1: हेलो
0: हेलो, गुड आफ्टरनून, कना आइबिर बनो?
1: गुड आफ्टरनून मैडम,
0: गुड आफ्टरनून, मिंग लाइफ हम हाई बियो।
1: एक दिन बोलने में नाम जान दो।
0: ओए नाम जादो, कम दो बिरी के नुंग आइरी ब्रो।
1: वो नुंग है बता रहे, वाई है बिरी आता नहीं।
0: हाय, नसी दी
1: कोई यंग ये मगर नहीं थक गए।
0: हाई बियो हाई बियो।
1: कोई यंग आंग हिंगे। มันเห็นน้องอาตมาเลยค่ะอันนี้ตอนนั้นเป็นยาผมตียาคุกค่ะอันนี้ว่าไอ้ชูชงเดียดูเหมือนตัวยองเดียนั่นเองคันเดียวดีกันเลยอามาคำปองตาบอกคุณนี่แหละพอกันว่าผมจะตาไปกี่เป็นน่ะอันนี้ว่าก็ต้องเจอจานของเด็กนะแต่มามาบ้านอะไร
0: হয় মমাংদে খ ইমা বরমানি ওয়ারি সাকরব মতংদ ইমা সোমো ওয়ারি সাব ফংজেব ইয়াম নংআইজেই কো আকয়গি ইচা ইসু সিংগি মওং তাদবগি ওয়ারি সিং সিনে গসি কি ওয়না সুম আফব সামা সামগি মংদি লয়না মক মিপুং খুদি মক মংমি নারি বনিনা নংআই তব পেনদব সিং সিনে পুখত পিরে ইব ইয়াম নংআইজেই আসয়ব সিং ইচাগি ইসুগি আসয়ব সিং থিদক মিনাসি aduga asoiba sing tubu karamaina chumthok pa yam yagadagi hairaga punna mabok ama oirasu mama ama oirasu mapa ama oirasu aigi tinaba maru mapang makta oirasu khangdok minara kanda punna hotna minaraga hawgalaiba angang sing naha sing bu apaba lambirom da lamjing bira kanda apaba samas amagi chaukhat pa manglan duga loinana kanna hotna minasi haibo apham si thamjege ima yam nungai je atopa kari karam bo apham phongdok pining balai re
1: ແລະຊິຕົກວ່າແມ່ເດມາຕັ້ງໂຕເດພັງດະບາຍນາງາທີ່ເຕົ້າເຈີປະນຍານຫນຶ່ງຫາຍເດໂຫຍມາມາຄາຕານະສໍດຸມັກເລບຕະນາໂທລະໂຟນໂຕບິຣະໂຄມາຕົງດະສຸນະຈາກະມຸຄເທງນະກິສິອ່າເຖິງກິສິມຸທາຄະຄັນເດທາກະຈິ

0: ꯁ꯭ꯀꯤꯟ ꯄ꯭ꯔꯤꯛ ꯇꯦꯁꯀꯨꯝꯕ ꯑꯗꯒꯤ ꯕ꯭ꯂꯗ ꯇꯦꯁꯀꯨꯝꯕ ꯇꯧꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯄꯣꯠꯇ ꯁ꯭ꯄꯦꯁꯤꯐꯤꯛ ꯑꯣꯏꯕ ꯀꯔꯤ ꯄꯣꯠꯇ ꯑꯦꯂꯔꯖꯤꯛ ꯑꯣꯏꯒꯦꯗꯣ ꯈꯪꯕ ꯉꯝꯃꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯦꯂꯔꯖꯤꯛ ꯑꯣꯏꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯇꯧꯒꯗꯒꯦ ꯍꯥꯏꯕꯗꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯪꯕ ꯉꯝꯃꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯦꯂꯔꯖꯤꯛ ꯑꯣꯏꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯇꯧꯒꯗꯒꯦ ꯍꯥꯏꯕꯗꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯪꯕ ꯉꯝꯃꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯦꯂꯔꯖꯤꯛ ꯑꯣꯏꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯇꯧꯒꯗꯒꯦ ꯍꯥꯏꯕꯗꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯪꯕ ꯉꯝꯃꯦ
1: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯂꯔꯖꯤꯛ ꯔꯥꯏꯅꯥꯏꯇꯤꯁ ꯅꯥꯔꯕ ꯃꯤꯑꯣꯏ ꯑꯃ ꯃꯍꯥꯛ ꯃꯁꯥꯁꯦ ꯍꯥꯏꯕꯗꯤ ꯂꯩꯅꯥꯁꯦ ꯅꯥꯔꯛꯄꯒꯤ ꯀꯔꯝꯕ ꯀꯟꯗꯤꯁꯟ ꯀꯔꯝꯕ ꯁ꯭ꯇꯦꯖꯇ ꯂꯩꯔꯛꯄ ꯃꯇꯝꯗ ꯍꯥꯏꯖꯕ ꯇꯥꯔꯦ ꯗꯣꯛꯇꯔ ꯇꯥꯟꯅꯕ ꯌꯥꯕꯒꯦ ꯍꯥꯏꯕꯁꯦ ꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯈꯖꯤꯛꯇꯪ ꯊꯝꯕꯤꯌꯨ ꯍꯥꯏꯕꯗꯤ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯃꯇꯝꯁꯦ ꯀꯅꯥꯅ ꯈꯪꯅꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯅꯥꯕ ꯇꯥꯔꯒꯁꯨ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜ ꯍꯦꯛ ꯆꯠꯇꯕꯤꯗ ꯗꯣꯛꯇꯔ ꯇꯥꯟꯅꯗꯕꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯌꯨꯝꯗ ꯐꯪꯕ ꯃꯅꯥ ꯃꯁꯤꯡ ꯈꯔꯅ ꯍꯦꯛ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯨꯠꯂꯒꯅꯤ ꯈꯪꯗꯦ ꯉꯥꯜꯂꯒꯅꯤ ꯈꯪꯗꯦ ꯇꯩꯔꯒꯅꯤ ꯈꯪꯗꯦ ꯍꯦꯛ ꯂꯥꯏꯌꯦꯡꯕꯁꯤꯁꯨ ꯁꯨꯃꯥꯏꯅ ꯑꯗꯨꯝ ꯆꯠꯊꯕꯁꯤ ꯌꯥꯎꯗꯕ ꯅꯠꯇꯦ ꯗꯣꯛꯇꯔ ꯑꯗꯣ ꯁꯨꯃꯥꯏꯅ ꯂꯩꯔꯤꯕ ꯀꯟꯗꯤꯁꯟꯁꯤꯗ ꯑꯅꯥꯕꯁꯤꯅ ꯀꯗꯥꯏꯐꯥꯎꯕꯒꯤ ꯆꯥꯡ ꯌꯧꯔꯛꯄ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯤ ꯌꯧꯔꯒꯗꯤ ꯗꯣꯛꯇꯔ ꯇꯥꯟꯅꯗꯕ ꯌꯥꯗ꯭ꯔꯦꯍꯦ ꯍꯥꯏꯕꯅꯆꯤꯡꯕ ꯍꯥꯏꯖꯕ ꯇꯥꯔꯦ ꯑꯗꯨꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯈꯖꯤꯛꯇꯪ ꯊꯝꯕꯤꯌꯨ
0: ꯑꯦꯂꯔꯖꯤꯛ ꯔꯥꯏꯅꯥꯏꯇꯤꯁ ꯁꯤꯁ ꯑꯩꯈꯣꯏ ꯎꯔꯤꯕ ꯁꯤꯝꯇꯝꯁꯤꯡꯁꯦ ꯑꯇꯣꯞꯄ ꯑꯦꯂꯔꯖꯤꯛ ꯔꯥꯏꯅꯥꯏꯇꯤꯁ ꯅꯠꯇꯕꯤꯗ ꯀꯣꯃꯟ ꯀꯣꯜꯒꯨꯝꯕꯗꯁꯨ ꯑꯗꯨꯝ ꯊꯦꯡꯅꯩ ꯑꯩꯈꯣꯏ ꯂꯣꯛ ꯈꯔ ꯊꯨꯡꯉꯛꯄꯗꯁꯨ ꯈꯔ ꯇꯧꯔꯝꯃꯒ ꯑꯗꯨꯝ ꯐꯈꯤꯕ ꯍꯥꯛꯊꯤ ꯈꯔ ꯈꯟꯕ ꯑꯗꯨꯗꯒꯤ ꯅꯥꯇꯣꯟ ꯈꯔ ꯃꯍꯤ ꯇꯥꯕꯒꯤꯗꯃꯛꯇ ꯑꯦꯕ꯭ꯔꯤ ꯇꯥꯏꯝ ꯗꯣꯛꯇꯔꯗ ꯔꯁ ꯇꯧꯕꯒꯤ ꯗꯔꯀꯥꯔꯁꯨ ꯂꯩꯇꯦ ꯀꯔꯝꯀꯥꯟꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯗꯣꯛꯇꯔ ꯃꯅꯥꯛꯇ ꯆꯠꯀꯗꯒꯦ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯗ ꯂꯩꯔꯤꯕ ꯁꯤꯝꯇꯝꯁꯤꯡꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯨꯡꯇꯤꯒꯤ ꯑꯩꯒꯤ ꯑꯦꯛꯇꯤꯚꯤꯇꯤꯁ ꯑꯩ ꯇꯧꯔꯤꯕ ꯊꯕꯛꯁꯤꯡꯁꯤꯗ ꯑꯀꯥꯏꯕ ꯄꯤꯔꯛꯑꯕ ꯑꯦꯛꯖꯥꯝꯄꯜ ꯑꯣꯏꯅ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯁꯤꯗ ꯑꯣꯏꯔꯒꯗꯤ ꯁ꯭ꯀꯨꯜ ꯀꯥꯕꯗ ꯀꯥꯕ ꯉꯝꯃꯛꯇꯕ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯀꯥꯔꯒꯁꯨ ꯁ꯭ꯀꯨꯜꯗ ꯐꯖꯅ ꯀꯟꯁꯦꯟꯇ꯭ꯔꯦꯠ ꯇꯧꯕ ꯉꯝꯗꯕ ꯑꯗꯨꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯇꯧꯔꯤꯕ ꯑꯣꯐꯤꯁꯀꯤ ꯊꯕꯛ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯑꯩꯒꯤ ꯅꯣꯡꯃꯒꯤ ꯇꯧꯔꯤꯕ ꯊꯕꯛꯁꯤꯡꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯑꯦꯐꯦꯛ ꯇꯧꯔꯛꯑꯕ ꯑꯗꯩ ꯅꯨꯡꯗꯥꯡ ꯇꯨꯝꯕ ꯐꯖꯅ ꯌꯥꯗ꯭ꯔꯕ ꯁꯤꯅꯃꯗꯒꯤ ꯑꯦꯂꯔꯖꯤꯛ ꯔꯥꯏꯅꯥꯏꯇꯤꯁꯤꯡꯁꯤꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯗꯅ ꯁꯥꯏꯅꯁꯀꯤ ꯄ꯭ꯔꯣꯕ꯭ꯂꯦꯝ ꯂꯥꯛꯄ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯑꯁꯃꯥꯒꯨꯝꯕ ꯁꯨꯝꯕꯒꯤ ꯄ꯭ꯔꯣꯕ꯭ꯂꯦꯝ ꯂꯥꯛꯇꯣꯔꯦ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯊꯨꯅ ꯗꯣꯛꯇꯔꯗ ꯌꯦꯡꯊꯣꯛꯄꯁꯤ ꯃꯊꯧ ꯇꯥꯏ
1: ꯑꯗꯨꯒ ꯗꯣꯛꯇꯔ ꯉꯁꯥꯏꯒꯤ ꯁꯤꯝꯇꯝꯁꯤꯡꯗꯨꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯂꯔꯖꯤꯛ ꯔꯥꯏꯅꯥꯏꯇꯤꯁꯁꯦ ꯃꯁꯤ ꯑꯩꯁꯦ ꯅꯥꯕ ꯍꯧꯔꯦꯍꯦ ꯍꯥꯏꯕꯒꯤ ꯏꯍꯥꯟ ꯍꯥꯟꯅ ꯈꯪꯕ ꯁꯤꯝꯇꯝ ꯍꯥꯏꯖꯕ ꯇꯥꯔꯦ ꯃꯁꯤꯅ ꯀꯔꯤ ꯇꯧꯔꯛꯑꯒꯗꯤ ꯃꯁꯤꯅ ꯏꯍꯥꯟ ꯍꯥꯟꯕ ꯁꯤꯝꯇꯝꯅꯦ ꯁꯤ ꯂꯧꯕ ꯌꯥꯕꯒꯦ ꯗꯣꯛꯇꯔ
0: ꯑꯦꯂꯔꯖꯤꯛ ꯔꯥꯏꯅꯥꯏꯇꯤꯁꯀꯤ ꯑꯍꯥꯟꯕ ꯁꯤꯝꯇꯝꯁꯤ ꯏꯍꯥꯟ ꯍꯥꯟꯅ ꯑꯃ ꯍꯦꯛꯇ ꯁꯤꯅ ꯑꯣꯏꯔꯦ ꯍꯥꯏꯕ ꯀꯩꯁꯨ ꯊꯣꯏꯗꯣꯛꯄ ꯂꯩꯇꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯅꯥꯇꯣꯟ ꯌꯥꯝꯅ ꯍꯥꯛꯊꯤ ꯌꯥꯝ ꯈꯟꯕ ꯍꯥꯛꯀꯆꯕ ꯏꯁꯤꯡ ꯏꯔꯨ ꯖꯦꯔꯣ ꯖꯦꯔꯣ ꯇꯥꯕ ꯁꯤꯒꯨꯝꯕꯁꯤꯡꯁꯤꯅ ꯑꯌꯥꯝꯕ ꯑꯣꯏꯅ ꯊꯦꯡꯅꯩ ꯑꯁꯤꯒ ꯂꯣꯏꯅ ꯂꯣꯏꯅꯅ ꯅꯥꯇꯣꯟꯒꯤꯗꯪ ꯅꯠꯇꯕꯤꯗ ꯃꯤꯠꯀꯤ ꯁꯤꯝꯇꯝꯁꯨ ꯌꯥꯎꯔꯛꯄ ꯅꯥꯀꯣꯡꯒꯤ ꯁꯤꯝꯇꯝꯁ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯈꯅꯥꯎꯒꯨꯝꯕꯒꯤꯁꯨ ꯌꯥꯎꯔꯛꯄ ꯑꯗꯨꯝ ꯌꯥꯎꯏ
1: ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏ ꯗꯣꯛꯇꯔ ꯀꯅꯥꯒꯨꯝꯕ ꯍꯥꯏꯕꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯅꯥꯒꯨꯝꯕ ꯃꯤꯑꯣꯏ ꯑꯃ ꯉꯁꯥꯏꯒꯤ ꯉꯁꯥꯏꯒꯤ ꯅꯥꯇꯣꯟꯒꯤ ꯑꯦꯂꯔꯖꯤꯁꯦ ꯑꯣꯏꯔꯛꯄꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯥꯔꯁꯨ ꯏꯪꯉꯁꯨ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯑꯗꯨꯝ ꯃꯥꯒꯤꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯍꯦꯟꯖꯥꯡ ꯃꯅꯝ ꯑꯃ ꯊꯥꯎ ꯉꯧꯕꯒꯤ ꯃꯅꯝ ꯑꯣꯏꯒꯦꯔ ꯀꯩꯅꯣꯝ ꯍꯦꯛ ꯃꯅꯝꯁꯦ ꯅꯥꯇꯣꯟꯗ ꯈꯪꯅꯝ ꯍꯦꯛ ꯅꯝꯃꯛꯑꯒꯁꯨ ꯅꯥꯇꯣꯟ ꯃꯅꯨꯡꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯗ꯭ꯔꯥꯏ ꯑꯣꯏꯔꯒ ꯍꯦꯛ ꯅꯥꯇꯣꯟꯁꯦ ꯍꯥꯛꯀꯆꯕ ꯁꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯕꯁꯨ ꯑꯗꯨꯝ ꯌꯥꯎꯏ ꯍꯥꯏꯖꯔꯤꯕ ꯗꯣꯛꯇꯔ ꯑꯗ ꯍꯥꯏꯔꯤꯕ ꯂꯥꯏꯅꯥ ꯑꯁꯤꯁꯨ ꯑꯦꯂꯔꯖꯤꯛ ꯔꯥꯏꯅꯥꯏꯇꯤꯁꯀꯤ ꯃꯅꯨꯡ ꯆꯟꯕꯅꯤꯅ ꯁꯨꯃꯥꯏꯅ ꯈꯨꯗꯛꯀꯤ ꯑꯣꯏꯅ ꯁꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯔꯛꯄ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯨꯗꯛꯀꯤ ꯑꯣꯏꯅ ꯍꯥꯏꯖꯕ ꯇꯥꯔꯦ ꯃꯁꯤ ꯀꯔꯤ ꯇꯧꯕ ꯌꯥꯕꯒꯦ ꯉꯥꯏꯍꯥꯛꯇꯨꯒꯤ ꯐꯅꯅꯕ ꯑꯦꯂꯔꯖꯤ ꯑꯣꯏꯔꯛꯏꯕ ꯑꯗꯨꯗꯒꯤ ꯃꯅꯥꯛꯇꯨꯗꯒꯤ ꯆꯠꯊꯣꯛꯄꯈꯛ ꯅꯠꯇꯅ ꯉꯁꯥꯏ ꯆꯠꯊꯣꯔꯛꯑꯒꯁꯨ ꯉꯁꯥꯏꯒꯤ ꯑꯦꯂꯔꯖꯤ ꯑꯗꯨꯝ ꯇꯧꯔ ꯂꯩꯍꯧꯔꯕꯅꯤꯅ ꯍꯥꯛꯊꯤꯁꯨ ꯑꯗꯨꯝ ꯏꯁꯥꯡ ꯁꯤꯠꯅ ꯍꯦꯛ ꯈꯜꯂꯒ ꯂꯩꯍꯧꯕꯒꯨꯝꯕ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯍꯦꯛ ꯍꯦꯛ ꯇꯧꯕ ꯌꯥꯎꯏ ꯃꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯅꯥꯅ ꯈꯪꯅꯤ ꯗꯣꯛꯇꯔ ꯇꯥꯟꯅꯗꯕꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯣꯟꯂꯥꯏꯟꯗꯕꯨ ꯑꯣꯏꯒꯦꯔ ꯑꯦꯅꯤ ꯃꯦꯗꯤꯀꯦꯁꯟ ꯍꯤꯗꯥꯛ ꯑꯃ ꯍꯦꯛꯇ ꯆꯥꯔꯒ ꯈꯨꯗꯛꯀꯤ ꯑꯣꯏꯕ ꯐꯍꯟꯅꯕ ꯍꯣꯠꯅꯔꯤꯕꯁꯤꯡꯁꯦ ꯃꯁꯤ ꯀꯗꯥꯏ ꯐꯥꯎꯕꯗ ꯈꯨꯗꯣꯡꯊꯤꯅꯤꯡꯉꯥꯏ ꯑꯣꯏꯕꯒꯦ ꯗꯣꯛꯇꯔ ꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯈꯖꯤꯛꯇꯪ ꯈꯪꯖꯒꯦ
0: ꯑꯦꯂꯔꯖꯤꯛ ꯔꯥꯏꯅꯥꯏꯇꯤꯁ ꯇꯧꯕꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯇꯣꯏꯅ ꯊꯦꯡꯅꯩ ꯑꯗꯨꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯄꯔꯐ꯭ꯌꯨꯝꯒꯨꯝꯕ ꯍꯦꯛ ꯆꯥꯏꯔꯨꯔꯒꯁꯨ ꯍꯥꯛꯊꯤ ꯄꯥꯡꯈꯟꯗ ꯈꯟꯕ
1: ꯍꯣꯏ
0: ꯈꯨꯟꯗ ꯑꯦꯛꯁꯄꯣꯖ ꯇꯧꯔꯨꯕ ꯎꯐꯨꯟ ꯋꯥꯏꯐꯨꯟ ꯇꯧꯔꯨꯔꯦ ꯈꯜꯂꯣ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯍꯦꯟꯖꯥꯡ ꯁꯣꯛ ꯇꯧꯕꯒꯨꯝꯕꯗꯁꯨ ꯁꯥꯄꯣꯟꯒꯨꯝꯕ ꯁꯦꯝꯄꯨꯒꯨꯝꯕ ꯑꯀꯟ ꯃꯅꯝ ꯌꯥꯎꯕꯁꯤꯡꯗꯁꯨ ꯍꯦꯛꯇ ꯍꯥꯛꯊꯤ ꯈꯜꯂꯛꯄ ꯌꯥꯎꯏ ꯁꯤꯝꯇꯝꯁꯨ ꯍꯦꯛꯇ ꯍꯧꯔꯛꯄ ꯌꯥꯎꯏ
1: ꯍꯣꯏ
0: ꯑꯗꯣ ꯁꯤ ꯍꯥꯏꯗꯨꯅꯁꯨ ꯍꯥꯏꯔꯤꯕꯁꯤꯡꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯁꯦ ꯑꯦꯂꯔꯖꯤꯛ ꯑꯣꯏꯔꯕ꯭ꯔꯥ ꯍꯥꯏꯕꯗꯤ ꯑꯣꯏꯕ ꯅꯠꯇꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯥꯇꯣꯟꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯑꯦꯂꯔꯖꯤꯛ ꯔꯥꯏꯅꯥꯏꯇꯤꯁ ꯍꯥꯏꯕ ꯀꯟꯗꯤꯁꯟꯁꯦ ꯂꯩꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯣꯟ ꯁ꯭ꯄꯦꯁꯤꯐꯤꯛ ꯁ꯭ꯇꯤꯃꯨꯂꯦꯟꯁ ꯑꯣꯔ ꯏꯔꯤꯇꯦꯟꯁ ꯉꯁꯥꯏ ꯍꯥꯏꯔꯤꯕꯁꯤꯡꯁꯦ ꯃꯣꯏꯁꯤꯡꯁꯦ ꯍꯦꯛ ꯊꯦꯡꯅꯕ ꯃꯇꯝꯗꯁꯨ ꯁꯦꯝ ꯁꯤꯝꯇꯝꯁ ꯄꯤꯔꯒꯦ ꯑꯗꯨꯅ ꯌꯥꯔꯤꯈꯩ ꯍꯥꯏꯔꯤꯕ ꯏꯔꯤꯇꯦꯟꯁ ꯑꯦꯟ ꯁ꯭ꯇꯤꯃꯨꯂꯦꯟꯁꯤꯡꯁꯦ ꯃꯣꯏꯁꯤꯡꯁꯤꯁꯨ ꯑꯗꯨꯝ ꯑꯋꯣꯏꯗ ꯇꯧꯕꯁꯦ ꯑꯗꯨꯝ ꯗꯔꯀꯥꯔ ꯂꯩ
1: ꯃꯣꯏ ꯃꯅꯥꯛꯇꯒꯤ ꯑꯗꯨꯝ ꯆꯠꯊꯣꯛꯄꯁꯤꯁꯨ ꯃꯊꯧ ꯇꯥꯏꯌꯦꯕ
0: ꯑꯦꯛꯖꯥꯝꯄꯜ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏ ꯁꯤꯒꯤ ꯃꯥꯟꯅꯕꯗ ꯍꯥꯏꯔꯨꯔꯒꯗꯤ ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯎꯟꯁꯥꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯏꯁꯤꯡꯅ ꯊꯦꯡꯕ ꯃꯇꯝꯗ ꯀꯩꯁꯨ ꯇꯧꯗꯦ adubu atakpa ma yau kharaga di icham jam ba ising du na theng ma tam da thuppi adu mind taw da na chap ma nei na ton da so chom na normal loi lai ra ga di ke chu taw roi da ba pot ma yam perfume gum ba hanjang chok taw ba gum ba do allergy rhinitis he na ra ba ni na khoi na ton gi manung gi myo ko sa do irritated condition da lai ra ba ni na inflamed condition da lai ra ba ni na any non specific stimuli moi na stimulate taw ma tam da so adum problem thol
1: ᱫᱚᱜᱚ ᱰᱚᱠᱴᱚᱨ ᱢᱟᱠᱷᱟᱛᱟᱱᱟ ᱠᱷᱟᱝᱡᱟᱱᱤᱝ ᱵᱟᱥᱤ ᱚᱠᱚᱭ ᱦᱟᱭᱨᱤᱵᱟ ᱚᱡᱤᱠᱤ ᱮᱞᱟᱨᱡᱤᱠ ᱨᱟᱭᱱᱟᱭᱴᱤᱥ ᱥᱮ ᱢᱟᱥᱤ ᱢᱟᱥᱤ ᱠᱤᱭᱚᱨ ᱚᱭᱵᱟ ᱜᱟᱢᱵᱨᱟ ᱢᱟᱥᱤ ᱟᱠᱚᱭ ᱜᱮ ᱯᱩᱝᱯᱷᱟ ᱯᱷᱟᱦᱟᱱ ᱵᱟᱝᱜᱟᱢᱵᱨᱟ ᱱᱟᱛᱨᱟᱜᱟᱱᱟ ᱢᱟᱥᱤ ᱱᱟᱨᱤᱵᱟ ᱢᱤᱭᱚᱭ ᱟᱢᱟᱱᱟ ᱟᱠᱚᱭ ᱜᱮ ᱯᱩᱱᱥᱤ ᱪᱩᱯᱟ ᱫᱩᱢᱟᱠ ᱦᱟᱭᱨᱤᱵᱟ ᱞᱟᱭᱱᱟ ᱥᱮ ᱞᱚᱭᱱᱟᱨᱟᱜ ᱟᱫᱩᱢ ᱞᱟᱭᱜᱟᱫᱨᱟ ᱰᱚᱠᱴᱚᱨ ᱥᱤᱜᱤ ᱢᱟᱛᱟᱝ ᱫᱟᱥᱩ ᱠᱷᱟᱡᱤᱠ ᱛᱟᱝ ᱛᱟᱢᱵᱤ
0: ᱮᱞᱟᱨᱡᱤᱠ ᱨᱟᱭᱱᱟᱭᱴᱤᱥ ᱥᱮ ᱭᱟᱢ ᱢᱟᱭᱞ ᱚᱭᱵᱟ ᱠᱮᱥ ᱥᱤᱝ ᱫᱟᱫᱤ ᱟᱠᱚᱭᱱᱟ ᱦᱤᱫᱟᱜ ᱞᱟᱝ ᱛᱟᱠ ᱛᱟᱣᱨᱟᱜᱟ ᱫᱟᱜᱮ ᱮᱞᱟᱨᱡᱤᱱ ᱟᱵᱚᱭᱰᱮᱱᱥ ᱢᱮᱥᱟᱨᱥ ᱞᱚᱨᱟᱜᱟ ᱟᱫᱚᱢ ᱟᱭᱟᱢᱵᱟᱫᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱛᱚᱵᱚ ᱜᱟᱢᱤ ᱢᱟᱨᱟᱠ ᱢᱟᱨᱟᱠ ᱛᱟ ᱦᱚᱨᱟ ᱟᱜᱟᱥᱩ ᱟᱫᱚᱢ ᱠᱮᱭᱟᱨ ᱞᱚᱨᱟᱜᱟ ᱯᱷᱟᱦᱟᱱ ᱵᱟᱝᱟᱢᱮ ᱦᱟᱭᱛᱟᱨᱮ ᱟᱫᱚ ᱯᱩᱨᱟ ᱚᱭᱱᱟ ᱯᱷᱟᱵᱨᱟ ᱦᱟᱭᱨᱟᱜᱟᱫᱤ ᱥᱤᱫᱤ ᱠᱷᱟᱨᱟ ᱟᱫᱚᱢ ᱞᱮᱜᱟᱱ ᱵᱟ ᱟᱱᱟᱵᱚ ᱚᱭᱜᱟᱞᱮ ᱟᱫᱚᱜᱟ ᱭᱟᱢᱱᱟ ᱥᱤᱨᱤᱭᱟᱥ ᱚᱭᱵᱟ ᱮᱞᱟᱨᱡᱤᱠ ᱨᱟᱭᱱᱟᱭᱴᱤᱥ ᱱᱮᱜᱤ ᱟᱥᱢᱟ ᱜᱩᱢᱵᱟ ᱞᱚᱭᱱᱟᱵᱟ ᱮᱞᱟᱨᱡᱤᱠ ᱨᱟᱭᱱᱟᱭᱴᱤᱥ ᱥᱩᱞᱮ ᱢᱚᱭ ᱜᱩᱢᱵᱟ ᱡᱮ ᱡᱮ ᱡᱮᱫᱤ ᱟᱠᱚᱭᱱᱟ ᱴᱨᱤᱴᱢᱮᱱᱴ ᱥᱮ ᱤᱢᱤᱭᱩᱱᱳᱛᱷᱮᱨᱟᱯᱤ ᱜᱩᱢᱵᱟ ᱟᱫᱚᱢ ᱟᱭᱱᱟ ᱛᱟᱣᱨᱟᱜᱟ 3 to 5 years continuously immunotherapy taura matungda 10 years kumba maze symptoms free oi bangam halde
1: oh
0: adui matung du dai da di adum khara milder form da ama horok ba sudum yawe ane hereditary oi ba allergy hai ba se hereditary oi ba ni na pora oi na treatment taw bangam de khara khara adum yawe adui du na si ge se ma ge treatment pathap se lifelong oi adoga hensel lagta na ba na draga atopa form ge allergic manifestations se ze lagta na ba na koi na treatment taw
1: ডক্টর হুজি হাইবি বদন সাইগি অ্যালার্জিক রাইনাইটিস এ কইগি হেরিডিটারি দি ওইরে বা মাসিগি লাইনা সিমাদে সুথাং সুথাং আদুম সামথারক লাইনা মখন দি ওই দইনি বা আদুগো ডক্টর কইগ সাইগি রাইনাইটিস না রাবা মিয়ই আমাদা হাইতারে খুদক কি ওইনা না বা কইগি মাসা দং হাক দং ওইরে গসু নুঙাই হান বং গম ননা বগি দমকতা কোয়াইদেগি আরাই বা কোয়াইদেগি আথু বা পাম বৈসে মাসি কারি ওইবে ইয়াবগে ডক্টর
0: খুদক কি ইমিডিয়েটলি ওইনা দি আকইনা অ্যালার্জিক ওই হাইরি বা পছতো আদু দই দা খুদক তা বাই এক্সপোজার দ লেপা
1: মানা
0: স্টিম ইনহেলেশন তোরে সালাইন ওয়াশ নাতন মানুষ পাক এলার্জেন ওয়াশ তোরগি এলার্জেন লোড তো হান ফলি সিমটমসিনগি হিদাক এলার্জিক হান ডক্টর প্রেসক্রাইব তো গুলি নাত্রগা স্প্রে ওই মামে সজনারা খুদকি সিমটমস ফাহামে আদগা এলার্জিক রাইনাইটিস লোনা লোনা আতোপা এলার্জিক কন্ডিশনস খারলে এক্সাম্পল লোনা অ্যানাফাইলেক্সিস কাইনা মোয়েসিনসিদাই আমনা সিভিয়ার ওই সিম্বা কন্ডিশনসে লাইরাগাদি খুদকতা হসপিটালে পুখাতকাদাউনি
1: আদগো ডক্টর কারিগুমবা আইখোইনা তাইগি এলার্জিক রাইনাইটিস নারাবা মিয়ই আমসে আইখোইগি ডক্টর সুতানা হৌদ্রবা কারিগুমবা লাইং হৌদা তারাগাদি কদাই ভবগি চাংদা আইখোইদা আনাবা নারিবা মিয়ইদুদা কমপ্লিকেশন থলকপা ইয়াবগি হাইবসে কদাই ভবগি চাংদা খুদংতিবা থলকপা ইয়াবগি হাইবসে সিগি মতাংদা সুখাজিকতং থামবির
0: এলার্জিক রাইনাইটিস সে মতাম চানা ট্রিটমেন্ট তা হৌদ্রাগাদি আইখোইনা ইয়ামনা সিভিয়ার কেসেস সিংদাই দেজাদি তুমবা চাবা ফজনা মতাম চানা তাউদ্রাবনি না আইখোইগি থাবা ইনখাংদা সই ধরাই স্কুল অফিস কি থাবা সিংদা সই ধরাই নংদাং তুমদ্রাবনি না গাড়ি থাউবা গুমবাদা সই গামবাগি চান্সেস সদুম লাই আদদাইগি নাতন ফুললাগা সর ফজনা হোনবা গামদাবাদাইগি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হাইবা সো নংদাংদা সর হোনবা গামদাবা সুমবা আনাবা সদুম তরপা ইয়াউই সাইনাস কি প্রবলেম লাগপা ইয়াউই আদদাইগি সিগি সিনামরাম ওইদানা ট্রিটমেন্ট ফজন তা হোদ্রাগাদি আসমা গুমবা তরা আগা সর হোনবা ওয়াবাগি আনাবা মেয়ামা লাগপা ইয়াউই
1: আদুগো ডক্টর গসাই কইগি অ্যালার্জিক রাইনাইটিস সে মাসি আঙ্গাং দসু আহন দসু চাহি নৌরি বাঙ্গাং দসু দুম নাই হাইনা হাইবি কি কো ডক্টর না তাকপি কি বা মতম দা আদো আইখোইনা মাসি গি ট্রিটমেন্ট চাথারা কো মতম দা আঙ্গাং দ চাথাবা ট্রিটমেন্ট মখল গা আহন সিং দ চাথাবা ট্রিটমেন্ট মখল গা দুমক মানা গা দরা ডক্টর সি
0: আঙ্গাং গা আহন গা ট্রিটমেন্ট সে আয়াম বা দুম মানাই দোজ না ট্রাগা হিদাক কি মখল গি মতুং ইন না kara kena bani angang da zo na tonda drops hapa adudagi koi oral antihistamine guline draga koi syrup ko mathapa so maina tawi na tongi spray avoidance ccd loi ma dom chap mane ahan da zo aduma tawi adubo nasai hida kara koi na ahan da piba ya ba angang da pida ba adugumba leibagi khakta ne
1: adugo doctor masigi laying sigi oinam hairi balaina sigi oi koi na yum da tawjaba ya ba home